आजा डूब जाओ तेरी आंखों के ओशियन में, और वो भी स्लो मोशन में. Ja, heerlijke Ghana is dat, hè? De stem van Shreya Ghoshal en Nakash Aziz. Composed by Vishal en Shekhar uit de film Bharat. Met in de hoofdrollen Salman Khan en Disha Patani. Ja, je hoort het. Non-stop mega hits. Damaka Ghana Kesati hier bij de One and Only Ujala Radio. Ja, Amit Jairam Kesati. Heerlijk genieten. Whatever you do, stay with us. Stay with Ujala.

0: वक्त की हर शै गुलाम, वक्त का हर शै फेराज।
1: 24 uur per dag en 7 dagen in de week. We zijn er gewoon altijd. Ujjala Radio, de grootste en beste Hindoestaanse radiozender van Nederland.